0: 为他太了，他发大礼了，让我看你高配的吧，给他礼了，把他为你高配开的礼了，把他为你高配开的礼了，আমি কার ও আর আধিকারি কবে আর আইলে শুনতে উল্লা রেডিও সফলতা
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ
2: শুনলাম লাইভ।

বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার চিপেডুঙ্গা পোখরা সম্পূর্ণ কিসিম কা খেলকুদ কা সামগ্রী হোলসেল তথা খুদ্রা বিক্রি গরিনে ছাও বিভিন্ন দেশ কা জার্সি হরু সুপথ মূল্য মা পাইন্ছ আপুলাই মন পনি দেশ কো জার্সি কা লাগি সমজন হোস বাকিলাল স্পোর্টস প্রোপ্রাইটর মোহন কুয়ার সম্পর্ক 9816562983 9855582855 সমজনুস হই বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার স্টডি এব্রোড জুনসুকের বিষয়মা উচ্চ শিক্ষাকা লাগি অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে ক্যানাডা নিউজিল্যান্ড হজুর গো গন্তব্য বিশ্বাসিলো র ভরপর্দো শৈক্ষিক পরামর্শ কেন্দ্র বিএমডব্লু এডুকেশনাল কনসালটেন্সি পোখরা সম্পর্ক বিএমডব্লু এডুকেশনাল কনসালটেন্সি পোখরা চার সিদ্ধার্থ চোক ফোন নম্বর 0615707636 9856320325 9806535480 साथै आयल्स र पीजी का कक्षाहरू विशेषज्ञ टोली र गुणस्तरीय तालिमका साथ प्रदान गरिन्छ तपाईको भोक लाग्दाको साथी मनसराताज चिकन बिरानी घरमा होस् या अफिसमा मिटिङमा होस् या जमघटमा अनलाइनमै अर्डर भनेकै ठाउँमा डेलिभरी मनसराताज